0: শিক্ষা ব্যবস্থা কু সঠিক ভাবে পরিচালনা করিবা পাই তেমন আম কটক জেলার জেলা শিক্ষা অধিকারী শ্রীযুক্ত নিত্যানন্দ বারিক মহোদয় আজির অধ্যায়ে তুম মানক লাগি কেমিতি কথা মান রাখিছন্তি চাল শুনিবা।
1: এটা এবর্ষ নুয়া হোনি, এটা করোনা পরে পরে অলরেডি অনলাইন পাঠ পড়িবা ব্যবস্থা সরকার স্থিরীকৃত করিছন্তি, তার বেনিফিট মধ্যে আমি পূর্ব বর্ষ মানকরে নেইছন্তি। বাট এথর টিকে নিয়ারা ঢঙ্গরে হোউচি, এথর প্রত্যেক জেলা পাই কোন রাজ্য পাই টোটালি সমর লর্নিং প্রোগ্রাম গোটে শিডিউল করা হেইছি, সেটা পিলা তা নিজ পেস রে পড়ি পারিবো। সেথিপাই প্যারেন্টস মানকৰ হোৱাটসআপ গ্রুপ করা হয়েছে, যেহেতু ছোট ছোট পিলা তাঙ্ক পাখরে নিজর তো মোবাইল নথায়, তেমন তাঙ্ক প্যারেন্টস মানকৰ মোবাইল নম্বর কো নেইকি গোটে হোৱাটসআপ গ্রুপ করা হয়েছে, ক্লাস ওয়ারি করা হয়েছে। প্রত্যেক ব্লক পাই সরকার গোটে গোটে চ্যাটবট নম্বর দিয়েছেন, আমি সেটা প্রত্যেক ব্লক সহিত শেয়ার করেছেন, হোৱাটসআপ গ্রুপ সমস্তঙ্কর তৈরি হয়ে যাইছি। আর একর্ডিংলি সে চ্যাটবট নম্বর কু ইউজ করি করি পিলা মানে তাঙ্কর কন্টেন্ট দেখি পারিবে, আর যেটা সরকার তরফ ব্যবস্থা করা হয়েছে, আর তার ইভালুয়েশন ওয়ার্ক মধ্যে করা যাই পারিব, যে কনসার্ন টিচর কু সেই প্যারেন্টস ওভার ফোন পিলার একটিভিটিটা দেলে টিচর ফাইনালি তাঙ্কু ইভালুয়েট করিকি ওয়ান টু ওয়ান বি কই পারিবে, ক্লাস যে গ্রুপ অছি সে গ্রুপ রে মধ্যে টিচর শেয়ার করি পারিবে, কাহার ঠিক অছি ভুল অছি, কাহার কোন ইমপ্রুভমেন্ট দরকার, সেমতি ইভালুয়েশন মধ্যে করি হব। বাস্তবিক এটি টিচর্স মানকর তত্ত্বাবধান তো রহিব, প্রত্যেক দিন টিচর্স মানে পিলাঙ্ক সহিত ওভার ফোন কিংবা তাঙ্ক প্যারেন্টস সহিত ফাঙ্কা সময়রে পিলার দিনচর্যা কেমতি কটিলা টিচর্স মানে টিকে কথা হওয়া দরকার, আউ প্যারেন্টস মানকু মধ্যে অনুরোধ রহিব সেমানে তাঙ্ক পিলা মানে কেমতি সময় কাটুছন্তি, আউ যেতেবেলে মোবাইল রে সে পড়ুছন্তি তো প্রকৃতরে মোবাইল ধরিকি বসছন্তি সে মোবাইল রে পাঠ পড়ুছন্তি কি আউ কোন করুছন্তি, সেটাকু টিকে যদি প্যারেন্টস মানে ধ্যান দেবে তাহলে পাঠ পড়া ঠিক ঢঙ্গরে পিলাঙ্কর হেই পারিবো, ব্যবস্থা হেইছি। বট বোথ প্যারেন্টস আউ টিচার্স কু টিকে প্রপারলি মনিটর করিবাকু পড়িব, জিনিসটা ঠিক ঢঙ্গরে হউচি না নাহি পিলাঙ্কর সহিত। গার্ডিয়ান মানকর বহুত দায়িত্ব আছে, বিকজ টিচর ডিস্টান্স মোডরে পিলা সহিত কনেক্টেড হব, ফিজিক্যালি পিলাটা আসু নাহি যেহেতু স্কুলকু, কিন্তু প্যারেন্টস ফিজিক্যালি কনেক্টেড রহুচি পিলা সহিত, তেণু প্যারেন্টসর দায়িত্ব টিকে অধিকা রহিব। টিচর্স মানে এ কথা তো নিহাতি বুঝিবা দরকার যে পাঠ পড়াইলে পিলা পড়িবে তার মানে নাই, টিচর মানে অছন্তি ব্যবস্থারে, মতে প্রতীয়মান হুয়ে পাঠ পড়াইবা পাই নুহে, আজির এই যে অনলাইন যুগরে এআই যুগরে ইনফরমেশন দেওয়া পাই জমা নুহে, ইনফরমেশন চারিআড়ে এভেলেবল, পিলা ভিতরে পড়িবা প্রতি মানসিকতা তৈরি করিবা পাই আমার শিক্ষক মানে ব্যবস্থারে অছন্তি বলি বুঝিবা দরকার। পিলা মানকু খালি মু এতি কহিবি, পাঠ পড়িবা বয়স সববেলে আসেনি, এই পিলা বয়সরে হি পড়িবা বয়স অছি, আমার এটা ফর্মেটিভ পিরিয়ড, আমি নিজকে ফর্ম করিবা, আউ দশ বর্ষ পনের বর্ষ পরে সে সুযোগ আসবনি, তেমন সুযোগটা হাত ছড়া আমি করিবানি, পড়িবা বয়সরে আমি পদার্পণ করছে, আমি পড়িবা ইন্সপিরেশন নবা বড় মানক পাখু গুরুজন মানক পাখু শিক্ষক মানক পাখু, ইটস এ গুড থিং, আই উইশ অল দ্য বেস্ট ফর ভারত মশলা, এন্ড গোটে বেনেভোলেন্ট কাম সে করছেন, বহুত কম কর্পোরেট সেক্টর আসন্তি এসব কাম করিবা পাই, আউ সে দিগরে সি আসছেন, পিলা মানকর পাঠ পড়ার বিকাশ পিলা মানকু প্রেরিত করিবা পাই এমতি গোটে কার্যক্রম করছেন, মু তো বহুত বহুত ধন্যবাদ দেবি জেলা শিক্ষা অধিকারী ভাবে।
0: হ্যাঁ পিলা মানে দেখুছটি আম কটক জেলা জেলা শিক্ষা অধিকারী মহোদয় কেড়ে সুন্দর সুন্দর কথা মানে কইলে, এ মোর তো ইচ্ছা হচ্ছে পিলা মানে মু তম মানক বয়সকু ফেরি যাঁতি কি পুনি মন লগাই পাঠ পড়ি কোন না কোন গোটে হয়ে যাতে হলে পিলে সব উপরে মু কহিবি ভারত মশলা যেউঠি এ ভারত মৌসা সেইঠি, দেখরে পিলে আউ কিছি কথা কহি তুম মানক মনকু আউ টিকে সহজ এবং সরল করে দেবে আমার লক্ষ্মীপ্রিয়া দিদি।
2: আমি লক্ষ্মীপ্রিয়া রাও সিআরসিসি তিনিঘরিয়া বর্তমান মাস্টার ট্রেনার, রাষ্ট্রর বিকাশে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আপনি যে কহিলে যে সমর লর্নিং প্রোগ্রাম এ হচ্ছে অত্যন্ত স্বাগত যোগ্য পদক্ষেপ, তিন বর্ষরু অঠর বর্ষ বয়সর সমস্ত পিলা মানকু চারোটি পর্যায়ে বিভক্ত করা গলা, ফার্স্ট হেলা আমার ফাউন্ডেশনাল স্টেজ, দেন আসিলা প্রিপারেটরি স্টেজ, ତାପରେ ମିଡିଲ ଷ୍ଟେଜ, ତାପରେ ସେକେଣ୍ଡାରୀ ଷ୍ଟେଜ। ଫାର୍ଷ୍ଟ ଷ୍ଟେଜ ହଉଛି ଯେ କି ଫାଉଣ୍ଡେସନାଲ ଷ୍ଟେଜ। ଅନେକ ସାଇକୋଲୋଜିଷ୍ଟ ମାନେ ଦେଖିଛନ୍ତି ଯେ ଗୋଟେ ଶିଶୁ ଜନ୍ମରୁ 6 ବର୍ଷ ବୟସ ମଧ୍ୟରେ ତାର 85% ବ୍ରେନ୍ ଡେଭଲପ୍ କରିଥାଏ। ସେଥିପାଇଁ ଆମର

ওকে সো 10:40 অলরেডি হয়েগলি আপনার অল্প সময় 11টা পর্যন্ত হি আপনার রেইনবো এসএমএস সো বর্তমান চালিব বট এফএম রেইনবো রেইনবো এসএমএস সো বহু থর আসুচি আপনার আই মিন রাতে আসিযোগ আপনার পাখু ইভিনিং সো রে আপনার শুনেপার আপনার মনপসন্দর গীত টুকু প্রধান শিবানী প্রধান টিকি মিকি মাণিয়াবন্ধ সন্ত্রাবালি বড়ম্বারু আমার সহ কনেক্ট হয়েছেন জয় জগন্নাথ সমস্ত শ্রোতা মানুষ জনাইছেন আলবম গীত তমে গলা পরে ওড়িয়া আলবম্র গীত দরিয়া পাইগলা নইকি এই গীতটি শুনে অনুরোধ করেছেন।

ফ্রেন্ডস, টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিল সে দিল তক। সময় বর্তমান অপরাহ্ন 3টা বাজি সারিছি। সময় হয়েছে আপনার ফেভরিট শো মো দেশর। সাথী, জন্মভূমি হচ্ছে সেই পবিত্র ভূমি যেউঠারে আমি জন্ম নেউছে, বড়িছু ও জীবনর প্রথম শিক্ষা গ্রহণ করেছু। এই ভূমি আমপাই কেবল মাটি নহে, এহা আমার মা সমান। মা যেপরি নিজ সন্তানকে স্নেহ, সুরক্ষা ও আশ্রয় দেইথায়, সেইপরি জন্মভূমি আমাকে পরিচয়, সংস্কৃতি ও জীবনর মূল্যবোধ মধ্যে দেইথায়। সেইথিপাই আমি ভালপাই কহু না, এই জন্মভূমি আমার মা।

আজরে অপরাহ্নে আমি কথা বা সরিলা আফটরনুন্রে জীবনর স্বর সম্পর্কে সধি জীবন এক এমিতি সঙ্গীত যাহার প্রতিটি স্বর আম হৃদয়কে স্পর্শ করে কেবে এক মধুর ঝরণার শব্দ পরি লাগে তো কেবে এক গভীর সমুদ্রর গর্জন পরি অনুভব হুয়ে আমি সমস্তে জীবন রূপক মঞ্চরে জনে জনে কলাকার প্রতিটি মুহূর্তরে আমি কিছু নূয়া শিখু কিছু হজাই দৌ আউ কিছু পাইবার আশায় আগকু বড়ু জীবন কেবল নিঃশ্বাস প্রশ্বাসর নাম নুহে বরং এ হচ্ছে অনুভূতির এক সমাহার এই চলাপথরে আমি অনেক বন্ধু পাও অনেক সম্পর্ক গড়ু এইসব স্বরক নেই গড়া হয়েছি আমার এই সুন্দর সংসার তবে চলন্ত জীবনর এই সঙ্গীতক উপভোগ করা আজর এই সরিলা আফটরনুন্রে।

সেই আমি যেতবে যৌবনের পাদ দৌ জীবনর স্বর টিকি সেতবে গম্ভীর হয়ে যায়। এটি সংঘর্ষর স্বর শোনা যায়। নিজ গোড়ে নিজে ছেড়া হবার ইচ্ছা আউ স্বপ্নকু পূরণ করিবার জিদ আমাকে দিনরাতি কাম করিবা কো বাধ্য করে। জীবনরে অনেক ঝড় আসে, অনেক থর আমি হারি যাও, কিন্তু সেই হারিবারু হি আমি জিতিবার মন্ত্র শিখু। সংঘর্ষ হি জীবনর প্রকৃত পরিচয়। যে সংঘর্ষ করে সে হি সফলতার স্বাদ চাখে। জীবনের এই কঠিন পথরে আমাকে অনেক সময় একা একা অনুভব হুয়ে, কিন্তু আম ভিতরে থিবা আত্মবিশ্বাসর স্বর আমাকে কহে, আগকু বড়, তুমি পারিব। সফলতা পাইবা পরে যে খুশির স্বর শোনা যায় তা সবু দুঃখকে পচি দেইথায়।

0: প্রিপারেশন করা যায় নাকি? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো মধুসূদন, আপনার কথা টিকে কটি কটি যাচ্ছি, তবে বহুত বহুত ধন্যবাদ আপনার এফএম রেইনবো সহ যোড়ি হলে। বঢ়িয়া লাগিব, টিকে অপেক্ষা করে মানে গুপচুপ ভাই তাঙ্কর বিভিন্ন সব সরঞ্জাম বাহার করবে, টিকে টিকে করিকি সেট কলা বেলকু আপন দেখিকি পুরা আপনকর লাল পুরা সেট অপ হয়ে যাইতো। হ্যাঁ বাসনা বহুত বড়িয়া, এবে বি মিলিব, যদি মন অছি তাহলে নিশ্চিত ভাবে ফল বি মিলিব, ট্রাই করন্তু আপন যাউছেনতে সেটি উলাই পড়িকি পুনি আপনার অঞ্চলের বি মিলু থিব, অবশ্য সেই প্রকার ন মিললে বি কিছুটা তো টেস্টি থিব না? আপনার দুইটি জায়গাকে যাওয়া বেশি সেই সেটি ভালো মিলু থিব, অনেক জায়গা সবু জায়গার তো গুপচুপ মিলিব, কিন্তু জায়গা নেই কি আউ বেস্ট মিলিবা সেটা হচ্ছে অলগা কথা নো কি?
1: সেইটা তো সত কথা, কিন্তু সত কথা এই দহি গুপচুপটা না প্রায় তো সমস্তে বনাইতেনি, কারণ বা খোঁজিলে খোঁজিয়াকে বহুত পড়ে, কিন্তু মু দুইটা জায়গা হি দেখিছি,
0: বহু জায়গায় অছি আপনি চাইলে বি পাইবে, টিকে চারিডে বুলন্তু দেখিবে বহু জায়গায় পাইবে। বহুত ধন্যবাদ মধুসূদন আমার সাথে জড়িয়ে, বহুত বহুত ধন্যবাদ, নিশ্চিত নিশ্চিত যা ইন ফিউচর, ওকে বহুত ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ সাথী, গুপচুপ আপনার ভাল লাগে না চাট ভাল লাগে? এমিতে যদি মতো পচারে তাহলে মুবি দুইটা জায়গা মতো ভাল লাগে, কিন্তু যেতবে যে সময় মুড লাগবে না, আজ ইচ্ছা হব ঠিক আছে গুপচুপ খাইবা, কালি ইচ্ছা হব চাট খাইবা, তাহলে সেই অনুযায়ী যা, কিন্তু তথাপি বি গোটা বেস্ট চয়েস থাকে, বেস্ট পছন্দ থাকে, সেটা আপনার কম। বর্তমান আউজন কলর অনেক দেখা, হ্যালো হ্যালো হ্যালো,
2: রাম নাম কাহি রে মতি, রাম নাম কাহি রে মতি, মে বিখরাও গলি গলি, লেলে রে কোই রাম কা প্যারা, শোর মচাও গলি গলি। নমস্কার
0: নমস্কার, এতে সুন্দর শ্রীরামঙ্কর ভজন গাউছন্তি, কি কৌছন্তি আপন কোড কৌছন্তি, টিকে পরিচয় দেবে?
2: আই আপন নারায়ণ ভাই কইতলি না?
0: মু তো নারায়ণ ভাই কহুচি, আপনক ভয়েস বি টিকে মানে চিহ্না চিহ্না লাগুচি, আপনক টিকে পরিচয় দে। হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো, কি কৌছন্তি?
2: ভাই মু প্রশান্ত কইতলি রাজহংস কটকরু।
0: প্রশান্ত কৌছন্তি রাজহংস কটকরু, বহুত দিন পরে, কত দিন পরে করছন্তি?
2: ভাই অনেক দিন পরে আপনার সহ টিকে যোগাযোগ সৃষ্টি হয়েছে, সেই বহু খুশি লাগুছি ভাই।
0: কেমতি আছেন্তি, ভালো আছেন্তি? হ্যালো,
2: আপন মানক ভাল পাইবা আছি ভাই,
0: আমো আমো মানক ভাল পাইবা, এফএম রেইনবো র ভাল পাইবা তো আপনক পাই রহিছি, কিন্তু আপন মানে মজরে মজরে ভুলি যাউছন্তি এফএম রেইনবো কো, তথাপি
2: আই ভাই কালি বি আপন আসছিলে, মু অনেক ট্রাই করিছি কিন্তু হেলানি ভাই, আ থরে রিং হইছিল আপন গীত প্লে করছিলে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গলা কাল তো লাগিলে না, কিন্তু আজি লাগি
2: উপরে কইবি ভাই,
0: নিহাতি নিহাতি
2: যে গুপচুপ চাট রাখিছ এ সব রে আসক্তি ভাই ধীরে ধীরে লীন হয়ে গেল আনি মন ভিতরে,
0: হ্যাঁ
2: হ্যাঁ কিনা কত বড়ে, কিন্তু এবে আউ নাহি ভাই, তার কাই না তার যে গুপচুপ আউ চাট র সংজ্ঞা মু নিজে সব আড়ে বুলি কি সব দেখুছি, বাস্তব তা ধরে মানে সব ক্ষতিকারক কিছু বি প্লাস পয়েন্ট না ভাই, কেবল পাটি চিকন আউ মন বুঝিবা,
0: সব জিনিস কু যদি আমি দেখিবা মানে তুলেইবা মূল করিবা,
2: মু নিজে বুলি কি সব দেখুছি, তো মোর টিকে সংস্থা সেই ধরনের আউ মু সেসব লক্ষ্য করুছি, তেনু ভাই মতে ମୁଁ ଭାଇ ଚୁଡା ଚିନି ଚକଡି ଖାଇଦେବି କିନ୍ତୁ ସେ ଜିନିଷ ପ୍ରତି ଆସକ୍ତି ନାହିଁ ଭାଇ।
0: ତା ମାନେ ଯୋଉ କହନ୍ତିନି କିଛି ଲୋକଙ୍କର ଖଟା ଖାଇବାକୁ
2: କହିବି ଭାଇ, ଏଇ ଯେ ଆମ ଶରୀରର ସଂଜ୍ଞାଟା ନା।

0: লাগে তেনু মু এপর্যন্ত লেনি গুপচুপ খাই ঘরে কিন্তু কেবে বি রাস্তারে ঠিয়া হই মু খাইনি
1: নিজে তৈরি করি কে খান্তি নো কি
0: আগে
1: যে মানে বি
0: মেলি লাগান না
1: না আপন যে আপন আপন আপনক অঞ্চল থিবা গুপচুপ দোকানি মানকু আপন মধ্যে কই পারিবে যেহেতু আপন বয়স্ক লোক সেমানকু আপন কই পারিবে যে হাতরে গ্লোভস ব্যবহার করন্তু যা ফলরে সেমানে পরিষ্কার পরিচ্ছন্নতা সেমানে গুরুত্ব দেই পারিবে যা ফলরে অন্য যে গ্রাহক মানে বেশি আকৃষ্ট হবে আসিবা
0: পাই তাতে শুনিবেনি
1: দেখিলে
0: গুপচুপ সে গুপচুপ গাড়ি উপরে ঠিয়া হই যাওছন্তি লেডিস মানে
1: ওকে আমি আমি তো চেষ্টা করিবা সেমানকু পরিবর্তন করিবা পাই পরিবর্তন সেমানক উপর নির্ভর করুচি তথাপি তথাপি সবিতা ম্যাডাম লাস্ট রে আমাকে গোটে কথা কইবে গুপচুপ পছন্দ না চাট পছন্দ পরিষ্কার পরিচ্ছন্নতা কথা যদি আমি দেখিবা তো সে দৃষ্টি এটি তো হাত লাগবে পড়ে নি এটি বিশেষ করে খড়িকারি করা পড়ে সে দৃষ্টি সেফ নো কি ওকে আপনার হেলথ মানে হেলথ কু বহু জগন্তি সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা গুরুত্ব দিতে সেটা বেশি আমাকে খুশি লাগিলা বহুত বহুত ধন্যবাদ এফএম রেইনবো সহ জড়িয়ে থাকার
0: নমস্কার
1: হ্যাঁ সাথী গুপচুপ হো কিংবা চাট যা বি হো খাদ্য যেতবে পরসা যাচ্ছি খাদ্য পরসা গলা বেড়ে আমি যে বিজনেস কু আপনাইছেন বা এই যে মানে রাস্তা কড়ে বসছেন সবুঠ বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাকে সবুলে গুরুত্ব দেওয়া কথা পরিষ্কার পরিচ্ছন্নতাকে যদি গুরুত্ব দিয়া তাহলে সেমানকার বেপার মধ্যে অধিক পড়িব কাস্টমার অধিক বড়িবে এবং কাস্টমার মানকর সে যে গুপচুপ বালাঙ্ক প্রতি মধ্যে তাঁকর বিশ্বাস মধ্যে পড়িব এ কথাকে নিহাতি গুরুত্ব দেওয়া দরকার যে খাউছন্তি আর যে একু নেকি বেপার করুছন্তি সে সম্পর্কে মধ্যে গুরুত্ব দেওয়া পড়িব আউ জনে কলর অছন্তি হ্যালো

0: বাহু রাজাকু মাগিলে সে তো রাজ দেশার তুমকু মাগিলে জয়ু কালু তু অবড়া মুঠি মতে মিলু মহাবাহু মহাবাহু।
1: জয় মা সারলা, নমস্কার। জয় মা সারলা, পুরা লম্বা ভজন আপনার গাইদেলে, বহুত ভাল লাগিলা। কে কৌছেন আপনার পরিচয় টিকে দেবে?
0: ধন্যবাদ নারায়ণ ভাই, মু সারদা কৌছি, মা সারলাঙ্ক পীঠ পাখরু কন্টাপড়ার।
1: মা সারলাঙ্ক পীঠ কন্টাপড়ার কৌছেন?
0: আজ্ঞা, কোন কহবে? মা সারলা।
1: হ্যাঁ হ্যাঁ, শঙ্করবাসিনী মা সারলা, কোন কহবে আজর টপিক সম্পর্কে?
0: দেখুন তো ভাই, আমার তো এটি বাজার সব মিলছি, চাট গুপচুপ। যেতর মু বিশেষ তেলে সেটা ঘরে করিকি খাও, বাহারে তো খাও বহুত কম ঘরে করে। আই এবে পুয়া কিনিকি আনছি খাও, মু যোডি যায় গুপচুপ খাও, চাট বিতা উভে খাও। নারায়ণ ভাই, হ্যাঁ
1: হ্যাঁ,
0: ইচ্ছা যোটা ইচ্ছা হলা খাই, কিংবা গুপচুপ খাই দলু দশটা, আউ টিকে চাট টিকে খাই দলু, এমতি বি হয়ে প্রায় যাত্রা রে আম মাঙ্ক পাখরে।
1: হ্যাঁ, মানে মিসেস থেলা বেলে,
0: মিসেস থেলা বেলে ঘরে হউতলা ভাই।
1: আচ্ছা, এবে এবে কিন্তু বাহার খাই দউছন্তি?
0: এবে তা আউ তো কেই নাহান্তি, আউ পুয়া তো বাহাই নাহান্তি, বহু কেই নাহান্তি।
1: আচ্ছা, কিন্তু মানে যে কুহতি নি গুপচুপ আর চাট, এই দুইটা যাকর দুইটা যাকু যদি আপনার পাখর রাখা যাব, আপনি কোটাকে বেশ পছন্দ করিবে?
0: চাটটা তো নিশ্চয় মতে টিকে ভাল লাগে, মু সেই যুরু যে মতে কহতি ঘর কো আসন্তি ভণী গা কোন নেবি না চাট নেবি, মু তাঙ্ক চাট আনি।
1: আচ্ছা,
0: কিন্তু আউ যে কউ খাদ্য সেটা আমি জানুছে নারায়ণ ভাই সব জিনিস, তথাপি আপনার যেটা টিকি পূর্ব কৌলে মু শুনেছিল, মন হলে কিছুটা মানুষ খাইব আর কম করব, পেট খারাপ ইয়ে করব, সব দেখলা হয়ে পড়ব না। আজ্ঞা,
1: হ্যাঁ ঠিক কথা,
0: আমি আমি তো সব জিনিস ভেজাল মিশা খাওছে, আকু কোন জগি দেলে হব কি? হ্যাঁ, এয়া টিকি ধুড়ি পুড়ি যে উড়ছে সেটা বহুত আম স্বাস্থ্য পাই খারাপ।
1: আপনার ভালো জায়গায় বি খাই পারিবে, খাইবার খাইবা কথার কিছু অসুবিধা নাই। তারপরে আপনার কোন সবুলে কোন খটা খাউছন্তি না সবুলে গুপচুপ আপনার খাইবাকু যাউছন্তি?
0: এইটা ওটা খুশি বাসি পর্ব, এগুলা সব টিকে

0: हेलो
1: हेलो भाई नमस्कार
0: नमस्कार के कहउछंती
1: मु साई कहउछे बेलपडारु
0: साई कहउछे बेलपडारु कार्यक्रम को स्वागत जणउछु साई
1: धन्यवाद
0: कोन कहिबा आजर टॉपिक संपर्क करे
1: आ मते त माने मु जत्ते बेला भी जो बाहर को जाए तो सब बेले तो बाहर खाद्य खाई परे ना हेले मते बेसी भल लागे चाट आ गुपचुप ता माने एते मते के एटा भल लागे बेसी एटा के खट्टा आगो जदी एइतो मु जमा खाई परे ना
0: ঘরে মানে অন্য মানে ঘরের অন্য সদস্য মানে সে কোন ভাল পাঁচ চাট না গুপচুপ
1: ঘরে তো সে গুপচুপ ভাল পাঁচ আমি যেত মানে বাহার খাইবাকে নাই পু ঘরে সেটা বনাইকি খাও কিন্তু না বাহার ঠার ঘরে টিকে বনাইলে সেইটা স্বাস্থ্য পাই ভালো কেন বাহার খাদ্যটা টিকে এবে তো মু আগরু বহুত খাউছিলি এবে টিকে কম খাউছি কাই না টিকে দেহ খারাপ হেলা সেইপাই এবে টিকে কন্ট্রোলে অছি
0: মানে কোন সবুলে খাই দউছল
1: আগে যেতবেলে বাহার কু যাই খায়ে
0: আচ্ছা বাহারে খাইলা বেলে ঘর পাই কেবে পার্সল আনন্তি নি ঘর লোক রুচি কু জানি দরকার সেইপাই তো পচারি যে ঘরে কম পছন্দ করতে গুপচুপ পছন্দ করতে আপনার পছন্দ করতে কম না চাট পছন্দ করতে তো ঘর কম পার্সল নিতে চাট না গুপচুপ
1: মু তো গুপচুপ আনে কাই না মো ঘরে সমস্ত মু বি গুপচুপ পছন্দ নয় আউ মো জেজে জেজে মা সেমান ঘরে মানে গুপচুপ চাট এগুড়া পছন্দ নয় সেমান বড় পিয়াজি খাতে তাকু পাই আনে বাপা বি এগুড়া পছন্দ করতে নি আউ মো মামা সবু চলিব
0: আচ্ছা মামাঙ্কর সবু চলিব নাই
1: আজ্ঞা
0: চাট গুপচুপ বড় পিয়াজি সবু চলিব
1: আজ্ঞা
0: ওকে বহুত বহুত ধন্যবাদ সাই এফএম রেইনবো সহ জুড়ি হলো এত সুন্দর কথা কইলে বহুত বহুত ধন্যবাদ নমস্কার সাথী গুপচুপ আ চাট দুইটা মানে কেউ জিনিসটা বেশি আপনার পছন্দ করবে পছন্দ করা হচ্ছে নিজ উপর নির্ভর কিন্তু না প্রত্যেক মানুষের নিজের গোটে রুচি রয়েছে গোটে ইন্টারেস্ট রয়েছে যে গুপচুপ খাইবে না চাট খাইবে গুপচুপ প্রায় সমস্ত ভাল লাগে চাট বি প্রায় সমস্ত ভাল লাগে কিন্তু দুইটা যে জিনিসের আভেলেবিলিটি দেখলে আমি গুপচুপ প্রায় জায়গায় গলি কন্দিরে মার্কেটে সব জায়গায় আভেলেবল কিন্তু প্রপর মানে মেন জায়গা নগলা পর্যন্ত আমি চাট পাইবানি তো বহুত লোকের বি অভ্যাস সে চাট বি খাইবে চাটরে চাটরে বহুত গুড়াই জিনিসের পড়ি থাকে যেটা ভারি টেস্টি লাগে তো কিছু লোকের পছন্দ চাট কিছু লোকের পছন্দ গুপচুপ আপনার কোন পছন্দ তো আপনার কোন পছন্দ জাঁয়া আউজন কলর পাখর হ্যালো
2: ম্যাডাম ভাই নমস্কার শুভ সন্ধ্যা
0: শুভ সন্ধ্যা সমীর ভাই কোচ
2: কেয়া বাত
0: সমীর ভাই কার্যক্রম কো স্বাগত জনাউছু
2: হ্যালো ধন্যবাদ
0: হ্যাঁ কেমতি আছেন ভালো আছেন
2: ভালো আছে কে সঙ্গে সঙ্গে আমি আসছিল সাবিত্রী পাই শপিং করিবা পাই গ্রান্ড বাজার শপিং মল
0: আচ্ছা
2: কিড়ি সারি কি আসিলা লোক সামনা পটে ফার্স্ট ফ্লোর প্রথমে আগে খোঁজি খোঁজি গুপচুপ খাই গুপচুপ ন খাইলে এটা তো পার্টি ফাংশন কথা যেতবে গুপচুপ খিয়া যাব আগ পত্র যাব দশ টাকার কেতটা দৌছ গুপচুপ খাই সারা পরে সে যে ভাই গোটে শুখিলা দিও শুখিলা দিয়ে সে যে মটর আউ টিকে পকে সেটা ন খাইলে যেমতি সব গুপচুপ খেয়াটা অধুরা রইগলা
0: অধুরা রইগলা হ্যাঁ
2: সেটা হচ্ছে মুখ্য প্রসঙ্গ সেতবে আপনার যা খাইবা কথা খাইবে কিন্তু আট লাস্ট ভাই শুখিলা গোটে দিও শুখিলাটা গোটে বড়িয়া কি বনাইকি না দেলে গুপচুপ খেয়ার গোটে মজা রহবনি
0: পূর্ণত আসবনি
2: ম্যাক্সিমাম জায়গায় এটাই বি আউ কেতে মানে ইয়ে কহিব মতে যে গণিতটি বলে গণিতার কোন আছে যাহা তো দেলে আমি তো আমার ইচ্ছা হচ্ছে আমি খাইবা আজ লাস্ট কেতে পয়সা হলা ভাই এত পয়সা হলা এবং পার্টিকুলার লোকেশন মধ্যে আছে

0: আরে কবিতা, ভালো লাগিলা যে তুমি আয়ুষ্মান আরোগ্য মন্দির কু সার্ভাইকাল ক্যান্সার পরীক্ষা পাই আসিছ।
1: দিদি, মো ঝিও হি মতে এথি পাই প্রোৎসাহিত কলা।
0: আরে বা, তম ঝিও তো বহুত স্মার্ট। ঝিও, তমকো কেতে বর্ষ?
2: মতে 14 বর্ষ।
0: এবে আপনকো নিজ ঝিও কু সার্ভাইকাল ক্যান্সার রক্ষা করিবা পাই টিকা দবাকু আনিবাকু পড়িব।
1: কোন ক্যান্সার পাই বে টিকা আছি?
0: হ্যাঁ, এহা এপরি এক ক্যান্সার যাহাকো HPV ভ্যাকসিন মাধ্যমরে প্রতিরোধ করা যাই পারিব।
1: ধন্যবাদ দিদি।
0: নিশ্চয়। নিজ ঝিওকো HPV টিকা দেবা পাই ভ্যাকসিন পোর্টাল ইউভিন রে পঞ্জিকরণ করিবাকো ভুলিবেনি।
3: ভারত সরকার সার্ভাইকাল ক্যান্সার রক্ষা পাইবা পাই 14 বর্ষর ঝিওমানঙ্ক টিকাকরণকু সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুড়িকরে মাগণারে উপলব্ধ করাইছন্তি। আজি হি www.un.mohfw.gov.in কু যাই HPV টিকাকরণ পাই পঞ্জিকরণ করন্তু। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ, ওড়িশা সরকার।
4: হ্যাঁ, আমি প্রায়ত বাহার লোক সাহায্য পাই ধন্যবাদ দৌ, কিন্তু যে আমি দিনরাতি ঠিয়া হয়ে থাকে তাকে কহবাকে ভুলে যাও। প্রেমের কৃতজ্ঞতা জনাইবা বহুত জরুরি। সে আপনার করুথবা ছোট ছোট কাম, সে অমূল্য সময় এবং আপনার বুঝবার সেই প্রয়াস এক থ্যাঙ্ক ইউ তো বহুত আবশ্যক, বহুত জরুরি। যেত আপনার নিজ সাথী ধন্যবাদ দিকে, সে অনুভব করতে যে তাঁর পরিশ্রম আেম আপন সম্মান জনাওছন্তি। এহা সম্পর্কর এক নূয়া শক্তি ভরি দিয়ে। খালি ভাবন্তু, সে আপনক পাই প্রস্তুত করিথিবা চা কপে হো বা আপনক অসুবিধা সময়রে বড়াইথিবা সাহায্যর হাত, এই সবু কিছি প্রশংসার নিশ্চিত ভাবে যোগ্য রয়েছে। তেণু আপনবি আপনক নিজর সাথীকু ধন্যবাদ জনে পারিবে যে আপনক জীবনকু সে আসিথিবারু। সিওর, তবে চলন্তু আউ কিছু মিঠা গীত আপনার পাখে পৌঁছে দেউছি। স্টে টিউন 100.4 আকাশবাণী FM রেইনবো কটক দিলসে দিল তাক।

টুন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক সময় বর্তমান অভুল স্মৃতির পুরোনা গীত গুড় মনে পকাইবার তবে চলতু পুরোনা গীতর কার্যক্রম অভুল স্মৃতির কার্যক্রম আরম্ভ করা প্রথম চলচ্চিত্র স্বর্গ গাইছেন মহম্মদ অজিজ এবং অনুরাধা পড়োয়াল।

পরবর্তী স্মেশ করছেন বিজু কুমার দাস, সস্মিতা দাস, মামুনি এবং পূজা, সৌরি মহাসিংহপুর বহুগ্রাম কটকরু। আপনার শুনবাক চাইছেন জগাবলিয়া চলচ্চিত্রর গীত গাইছেন সুরেশ ওয়াড়েকর এবং অনুরাধা পড়োয়াল। নেক্সট এসমেস করছেন আমাকে সমীর এবং সঙ্গীতা পণ্ডা তেলাপিণ্ড কটকরু। আপনার শুনবাক চাইছেন মীরাকা মোহন চলচ্চিত্রর গীত গাইছেন মহম্মদ আজিজ এবং অনুরাধা পড়োয়াল। আপনার সমস্ত শুনে দৌছু আপনার মন পছন্দর গীত ব্যাক টু ব্যাক।

0: साथी वेलकम बैक अगेन ट्यून कर 100.4 आकाशवाणी एफएम रेनबो डायल इन लाइव चैट रे नई विषय रे आमे कथा होचे आपनकर संपर्क विषय रे कथा होचे नई सहित केमिति आपनकर संपर्क तार विषय रे कॉलर्स माने हमको कॉल करचंती देखिबा परवर्ती कॉलर के कोन कहउचंती तांका संपर्क नई विषय रे नमस्कार के कहउथले कोठु कहउथले
1: डरना नहीं किसी के पैरों के माप से
0: आज्ञा कहतु
1: डरना नहीं किसी के पैरों के माप से आखिर में असत्य पर सत्य की जीत हो ही जाती है संघर्ष और जुड़ा इच्छा शक्ति यही नदी के बहाव हमें सिखाती है
0: वाह वाह बहुत सुंदर टिके परिचय दे दियो तो आपन को रे सुंदर शायरी सहित स्टार्ट कर ले आपन को कथा
1: बसंत कहतले राजंस कटकर विश्वजीत भाई
0: अगेन नमस्कार मु निश्चय भलो अछि आपन केमति अछन्ती कोन तो नॉइस सहित आपन को संपर्क कोन
1: आपन को उपस्थापन रे शायरी टिके ने गु हम को से जो श्याम भाई जो अछन्ती जगदसिंहपुर रा टाकर टिके मन पके दे बहुत सुंदर से उपस्थापन करनती कारण शायरी बुक
0: ধন্যবাদ আপনার কে আজ টপিক বিষয় নই উপরে আপনার নই সহ সম্পর্ক নই উপরে কন কে আপনার
1: ভাই নই হচ্ছে আমার পাখে কাঠজোড়ি নাই প্রবাহিত
0: আজ্ঞা
1: বহু সুন্দর কিন্তু কিছু কুচিত চিন্তাধারা ব্যক্তি লক্ষ্য উদ্দেশ্য মিল স্বীকার করবে এবং নই যাবতীয় অলিয়া আবর্জনা পকাইবে কিন্তু নইর দর্শন প্রতিদিন আমি নই বন্ধরে হি 7-8 কিলোমিটার প্রতিদিন যাত্রা করু এবং যাত্রা হি আরে ফেরু
0: আচ্ছা
1: নদীর পরিবেশ ভাই বহুত সুন্দর ভাই
0: হ্যাঁ
1: নদী আমাকে এই জিনিস হি শিখায় আর বাস্তবে গোটে কথা কয়ে দিই যে নদীর যেটি শেষ হুয়ে সে যাই কি সমুদ্রে মিশে ভাই
0: আজ্ঞা
1: আরে মিশিবা সময় গোটে বিরাট কাল সমুদ্র রূপে ইয়ে কহুচি যে তু গোটে ছোটিয়া ধারাটা আসিকি মতে মিঠা করিয়া বিচারুছু
0: হ্যাঁ
1: তেমন মো নদীর তার সেইটি উত্তর সাইড মু যাইকি মতে তো সত্য মানে মিঠা করি পারিবনি কিন্তু মো চেষ্টা জারি রহিব এই জিনিসটা ভাই আমাকে সে শিখায় যে সব আমি চেষ্টা জারি রাখিবা জীবন
0: বহুত বড়িয়া কথাটি কইলে বহুত বড়িয়া কথাটি কইলে যে পরিণাম কোন হব সে বিষয়ে জাণি বি চেষ্টা করিবা এবং পরিণাম কোন যাহা হব দেখা যাব কিন্তু মো চেষ্টার অবিরত নিরন্তর রহিবি এ কথা নদী আমাকে শিখায় সে জাণিছি বিরাট বড় লুণী সমুদ্রকে সে মিঠাইরে পরিণত করে দেই পারিবনি তথাপি সে সবুদিন যাই মিশে সমর্পি দিয়ে নিজকে সে সমুদ্র পাখে বা খুব সুন্দর কথা আপনার এই সুন্দর কথা সুন্দর মত পাই কার্যক্রম আহরি ভালো হয়ে পড়ছে আপনার কল করিবার বহুত বহুত ধন্যবাদ ম্যাডাম
1: নমস্কার
0: সাথে সুন্দর সুন্দর মত আসুচি নই সহিত আপনার সম্পর্ক সহিত নদী কোন শিখায় তা বিষয়ে মধ্যে আপনার এই সুন্দর সুন্দর মত আসুচি সেতিপাই মধ্যে আপনার হৃদয় ধন্যবাদ এ কার্যক্রমর কায়া আউ টিকে ব্যাপক হয়ে যাচ্ছি এ কার্যক্রম আউ টিকে ভালো হয়ে যাচ্ছি আপনার এই সুন্দর এবং বড়িয়া বড়িয়া মত দ্বারা আউ গোটিয়ে কল আসি যাই দেখিবা কি করছেন কোঠু করছেন নমস্কার কি কোথিলে কোঠু কোথিলে
2: হ্যাঁ শুভ সকাল ভাই নমস্কার।

0: সাথে নয় বিষয়ের কথা হচ্ছে ডায়ালিন লাইভ চ্যাটরে। দেখি নেওয়া পরবর্তী কলর কে কন কুছেন দি নয়কু নাইকি তাঙ্কর সম্পর্ক তাঙ্কর অনুভূতি স্মৃতি। নমস্কার, কি কোথিলে কোটু কোথিলে?
1: আজ্ঞা নমস্কার, মু কৃষ্ণনগর কটকু দীপক দাস কোথিলে।
0: ভাই নমস্কার, গুড মর্নিং, কেমতি অছন্তি প্রথমে কুহন্তু।
1: কি দেহ তো খারাপ কিন্তু আছে।
0: সম্পর্ক কন কহিবে নইস বিষয়ে? আজ আপনার
1: দেখুন যেমনি কুহযায় কি জল হি জীবন, তবে নদী এক এমিটি এক জিনিস যেমনি মানে জলর এক উৎস যা কি অসরন্তি উৎস কুহযায়। কাহিঁকি না দেখুন যে শিশুটি জন্ম হুয়ে তাপরে সে তার বয়স বৃদ্ধি পাইবা সঙ্গে সঙ্গে সে নদী সহ প্রায় যোড়ি হইকি রুহে। এবে অবশ্য আধুনিক যুগে নইকু এত ব্যবহার করুনাহান্তি, কিন্তু মু দেখিছি নিজে যে ছোটবেলে আমি বি নইকু মানে আমার ঘরে যদিও সম্পূর্ণ সুবিধা থাকে গাধোবার জলর উৎস থাকে, কিন্তু নইর এত আনন্দ দিয়ে সেতলে এত অপরিষ্কার মধ্যে জল রহু নথিলা, তবে আমি গাধেউ সেটি আউ গাধেয়া পাই বহুত
0: খুশি লাগুতলা, বহুত খুশি লাগুতলা আপনকু। হ্যালো হ্যালো, কলটি কোনসি কারণরু হয়তো কটি যাইছি, কিন্তু ভাই সুন্দর ভাবে কহুলে যে পরিবর্তনশীল দুনিয়া ভিতরে আজ আমি সহর চাকচক্য এবং বাথরুম টাইম ভিতরে নিশ্চিত ভাবে কোটু না কোটু সেই নদী টাইম কু আমি মিস করু কেবে কেবে। মিস করু না, যদি মিস করতে আপনার তাহলে কল করতু আউ নয় সত জোড়া সে সব সম্পর্ক আমার সাথে শেয়ার করতু। 0671230353 হচ্ছে আমার নম্বর, আসিযাইছি কল, দেখবা কি করছেন। হ্যালো নমস্কার, কি কোথলে কোটু কোথলে? নমস্কার নমস্কার নানা, কেমতি অছন্তি আপন আউ কন কহিবে নই সহিত আপনকর কেমতি সম্পর্ক?
2: আজ্ঞা কালি তো আপনার কথা ভাবুলি বুঝলি স্যার, কোন সে গোটা প্রোগ্রাম করতে গলে।
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, হে দেখুন আপন মনে পকাইলে মু আসিকি পৌঁছি গলি। আজ্ঞা কন কহিবে রাজেন্দ্র নানা, নই সহিত আপনকর সম্পর্ক, আপনকর স্মৃতি নই সহিত কন সব অছি?
2: নাই নাই, নই সহিত কিছু ব্যক্তিগত স্মৃতি নাই, সে জেনারেল জিনিস।
0: আচ্ছা,
2: যে গঙ্গা মাতা
0: আজ্ঞা
2: ব্রহ্মা দুইগরে লিখি দেইছন্তি।
0: আজ্ঞা
2: গঙ্গা সিন্ধু সরস্বতী যমুনা গোদাবরী নর্মরা,
0: আজ্ঞা
2: কাবেরী সরজু মহেন্দ্র কন্যা তর্মবতী রেণুকা,
0: আজ্ঞা
2: সপ্রা ভগবতী মহাসুর নদী তীর্থোৎপলা গণ্ডকী, পুণ্যা পুণ্য জল সিয়ে পবিত্রময়ী,
0: আজ্ঞা
2: সমস্ত সমস্ত অপবিত্র পবিত্র করিবে, সমস্ত অপুণ্যক সে পুণ্য করিবে পুণ্যময়ী।
0: আজ্ঞা
2: কিন্তু কহিবে, কিন্তু কহিবে তু ও পাখ আসুছু মু তোকে পবিত্র পুণ্যময় করি আর ভাল সুময় জীবন যাপন করিয়া বর প্রাপ্তি করছি, কিন্তু হেলে মো পাখ তু গলে প্রভু জগন্নাথঙ্কর উপদেশকু মানিকি চলিবু।
0: আচ্ছা
2: মু সিনা তো উপরকু সফা করিদেলি, ভিতর সফা করিবা ক্যাপাসিটি মোর নাই, ভিতরকু তু নিজে সফা করিবু।
0: বহুত চমৎকার করিবু
2: না, প্রভু জগন্নাথঙ্কর উপদেশকু মানিবু, সে কইছন্তি মতে তু নিন্দা করিবু কিন্তু মো কৈবল্যকু নিন্দা করিবুনি। কৈবল্যর দুইটা অর্থ, প্রথম অর্থ হল যে মহাপ্রসাদ তাকে তু খাইলে তো পেট পুড়ি তো চিধা নিবারণ হব, নয় তো ব্যাকুল হয়ে আর মু এ ধরাপৃষ্ঠরে পূর্ব যুগরে জন্মগ্রহণ করছিলি, গীতা ভাগবত রামচরিত মানস সবু পুরাণ শাস্ত্র সংহিতে মু জীব পাই উপদেশ দিয়ে আসছি, মু আর নাই সেটি কিন্তু মো উপদেশ রয়েছে, মো উপদেশকে মানিকি চলিব তাহলে তু সুন্দর রাস্তায় বাট চালু, আর যদি মো উপদেশ গ্রহণ ন করি তাহলে বঙ্কা রাস্তায় পশিবু, গঙ্গা মাতা পাখ সব যাচ্ছি পবিত্র হওয়া।
0: বাহ, বঢ়িয়া কথাটি কহিলে, অতি সুন্দর ভাবে আপনার মত আমার সাথে বাটিলে নই উপরে কল করেছিবার বহুত বহুত ধন্যবাদ রাজেন্দ্র নানা, আপনার সাথে কথা হইকি বহুত ভাল লাগিলা। সাথে আপনার কল করে পারিবে, সময় বহুত অল্প, আউ আপনার কল নিয়ে যা গোটে পরে গোটে আসি যাচ্ছি কল, সুন্দর সুন্দর মতামত, সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর স্মৃতি, তার বিষয়ে নই বিষয়ে নই আমাকে কেতে কন দেইছি তা বিষয়ে কথা হচ্ছে আজ আমি, দেখিবা কি করছেন এথর। নমস্কার, কি কোথিলে কোটু কোথিলে?

রথ শর্মা এমএসএস করছন্তি এবং লেখুছন্তি গুড মর্নিং টু অল ডেডিকেট করছন্তি সবু শ্রোতা বন্ধু মানুষ এ বিউটিফুল ট্র্যাক যাহাকু গাইছন্তি লকি আলি ফ্রম দ্য মুভি কহো না প্যার হেরো। নিশ্চিত ভাবে প্লে করে দেছি সুন্দর গীতটি আপনার পাই এবং তারপরে পরে আউ গোটিয়ে সুন্দর গীতর অনুরোধ কটক নিশ্চিন্ত কইলি গোপপুর কটকরু চন্দ্রকান্ত পৃষ্টি শুনিবা পাই চাইছন্তি আশিকি 2 চলচ্চিত্ররু ভুলা দেনা মুঝে। এই দুইটি বিউটিফুল ট্র্যাক আপন মানুষ পাই ব্যাক টু ব্যাক স্টে টিউন টু 100.4 আকাশবাণী এফএম রেনবো। আজ জলদি জলদি এসএমএস করুথান্তু আর কহুথান্তু দিলসে দিল তাক।

এথার অগ্রি সুন্দর গীতর অনুরোধ সুবর্ণ সীতা চলচ্চিত্রটু কাছকান্থরে এপাখে মু সে পাখে জীবন মঞ্জুবালা পাত্র ভক্ত ভক্তিপ্রসাদ অসরলা পিচুকুড়ি খোর্ধারু এই সুন্দর গীতটি শুণবা চাইছেন্তি আগুটিয়ে সুন্দর গীত মধ্য তা সহিত আগুটিয়ে সুন্দর চলচ্চিত্রটু শেষনাগ চলচ্চিত্রটু হামে আসমান নে ভেজা সিঙ্গর অনুরাধা পটওয়াল সুরেশ ওয়াদেকর কণ্ঠে কিশোরনগর কটকরু শুণবা চাহুচার বাবন চন্দ্র পাল এবং মমতা পাল ব্যাক টু ব্যাক এই দুটি সুন্দর গীত আপনার স্টেট টু হন্ড্রেড পয়েন্ট ফোর আকাশবাণী এফএম রেনবো আহ কুতান্ত দিলসে দিল ত্যাগ।

আজি কলাকার আমি এমিতি জন অভিনেতা সম্পর্ক চর্চা করা যা বলিউড পর্দার দেখা কিনে দর্শক হৃদয় হৃৎকম্পন সৃষ্টি হয়ে থাকে তাঁর অভিনয় যাদুরে বিমুক্ত হয়ে পড়তে দর্শক সড়কর মহারাণী হুঁতু কি আঁখের ইন্সপেক্টর প্যারেলাল এমিতি ভিন্ন ভিন্ন চরিত্রের দর্শক ঢের সারা খোরাক যোগাই থাকে বলিউডর সেই দমদার কলাকার হলে সদাশিব আম্রপুরকর সদাশিব জনে এমিতি নিখুণ অভিনেতা লে যে কি হিন্দি ও মারাঠি ফিল্মে ১৯৮৩-১৯১৯ যায় সবু প্রকার চরিত্রের নিখুণ ভাবে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা হাসল করে